0: हेलो फरमाइश
1: हेलो फरमाइश।
0: जी। हेलो फरमाइश, ईटानगर। नमस्कार।
1: हेलो ईटानगर। नमस्ते सर, मैं प्रेमजीत चक्रवर्ती बोल रहा हूँ, आसाम सिंहभूम डिस्ट्रिक्ट से।
0: प्रेमजीत जी, बहुत दिनों के बाद आपने कॉल किया।
1: অনেক দিন পর আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি। আশা করি
0: অনেক
1: আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
0: খুব ভালো লাগছে আমাকেও।
1: বিশেষ করে সব থেকে ভালো লাগে আপনি এত সুন্দর বাংলা কথা বলতে পারেন। আসলে সত্যি যেন মনে হচ্ছে আপনি একজন খাঁটি বাঙালি।
0: একটু একটু বলতে পারি প্রেমজিৎ দা?
1: ভালো ভালো, সেটা আসলে দেখুন আমাদের এই ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। এই দেশে আমরা নানা জাতি নানা ভাষার লোকেরা আছি, আমরা সব ভাষা শিখা আমাদের অত্যন্ত প্রয়োজন।
0: একদম ঠিক ঠিক ঠিক।
1: ওর আজ মেয়ে গানা শোনা চাহতা হুম।
0: হ্যাঁ জি।
1: ফিল্ম কা নাম হ্যায় বেতাব।
0: বেতাব ফিল্ম কা? ওকে।
1: জব হাম জওয়া হোঙ্গে।
0: ওকে। জব হাম জওয়া হোঙ্গে।
1: জওয়া হোঙ্গে জব হাম জওয়া হোঙ্গে। বহুত আচ্ছা গানা হ্যায় না
0: জি? হ্যাঁ জি, বহুত হি বড়িয়া গানা হ্যায়। বহুত দিনো কে
1: কুমার জি আর লতা জি কো আওয়াজ মে।
0: জি জি জি।
1: ওর মে দু চার মিত্র কো নাম লেনা চাহতা হুম।
0: জি বিলকুল বিলকুল। হ্যাঁ জি।
1: পেলে তো আপ শুনিয়ে ওর শুনিয়ে অনুপ কুমার ভট্টাচার্য জি, জহরলাল বর্মন জি, ও আসাম সে বাইচেন মুন্ডা ডাঙ্গরিয়া হুনিব, ও শিবসাগরের পড়া, ওর গুলাঘাটের পড়া মোর আদরণীয় দাদা হুনিব, নামটো হইছে রমেশ পাত্র ডাঙ্গরিয়া।
0: ওকে।
1: ওর আসাম আমরা আসাম কাছাড় জেলা সে দেবজিৎ দাস সতবা ভট্টাচার্য জি, বেঙ্গালুরু সে মিথুন চক্রবর্তী, ওর কার্যক্রম শুনে ওলা সারি শ্রোতাও কো লেখে শুনেঙ্গে। আপনিও শুনি শুনিব স্যার, আপনি তো অসমীয়া ভাষাও আপনি জানে পারে?
0: মই অসমীয়াও জানো।
1: আমি মই কার্যক্রম শুনেছিলাম, আপনি একদিন ওর আপনার রেকর্ডিং তো শুনেছি, আপনি এত সুন্দর বাবদ অসমীয়া ভাষাটু কথা পাতিছিলে, বহুত ধন্যবাদ আপনার। বহুত ভালো লাগছিল, আচ্ছা লাগছিল, বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ। ও ঠিক আছে স্যার, আপ আচ্ছা রয়ে আপকো।